0: রাস্তার তিয়ারি পিচুরে থাকে ও রেডিও আকটিভ কম্পাউন্ড যা যুদ্ধের ব্যবহার করা যায়। তবে এতে সবু বিশ্ব আম অজণার এই ধূমপান জরিয়া নিঃশ্বাস প্রশ্বাসের ফুসফুস দিয়ে ভিতরক নিয়ে যাও, তেমন যে এতিকি কথা বুঝিপারিবে তা জীবনের সে কিংবা তাঙ্গসাথী কেবেবি সাহস করবে এ বিষয় নিজ দেহক টাণি নেওয়া ছাড়ত কৌ কৌ এতে কথা কহিদেলি। তবে এর চিকিৎসা কেতে কষ্টসাধ্য আসন্তু আপন মানে জাণবে। যদি প্রথম অবস্থায় রোগী আসছেন তবে এর মুখ্য চিকিৎসা হল অপরেশন। অপরেশন করে রোগক দূরর কড়া যায় এবং অপরেশন করু করু অধিকাংশ রোগীক স্বরপেটি বি বাহার করা পড়ে। সবুদিন পাই তন্টিরে নিঃশ্বাস রাস্তা খোলি দিয়া যায়, কথা কহিলে স্পষ্ট হুয়ে না, দরকার পড়লে ভয়েস প্রোস্থেসিস দিয়ে কথা স্পষ্ট করা যায়। বেকর গ্রন্থি বি অপরেশনরে বাহার করা পড়ে। যদি প্রথমরু রোগক প্রতিহত করা হয়ে পারি তবে এত বড় অপরেশন কাহিকি দরকার পড়ি থা। আউ যদি রোগ বড়ি যাই তবে প্রথমে কেমো ইঞ্জেকশন বা রেডিওথেরাপি চিকিৎসা করে রোগক ছোট করা চেষ্টা করা যায় ও পরে পুঁ অপরেশন করা যায়। তবে এ অবস্থায় রোগ কেতে ভাল হয়ে পড়ে কই হুয়ে না। তেমন শ্রোতাগণ, গলা কর্কট রোগ কেতে মারাত্মক আপনার জাণিলে তো তবে এর মুখ্য কারণ তমাকু থার দূরে রুহন্তু। আউ যদি আপন এ রোগের পীড়িত হয়ে গেলে তবে সচেতন রুহন্তু, প্রথম অবস্থার আসি ডাক্তারক পাখে পৌঁছি যাতু। অপরেশন দ্বারা নিশ্চয় ভাল হয়ে দরকার পড়লে আগক রেডিয়েসন চিকিৎসা হব। স্বরপেটি রক্ষিকি বি আজিকাল অপরেশন হয়ে পড়ছে, যদি বা স্বরপেটি চালগলা তবে ভয়েস প্রোস্থেসিস দ্বারা স্বরক ফেরাই অনা যাই পড়ছে। কিন্তু লেডিগুড় কহণীক যদি চালগলা তবে আপনার দুর্ভাগ্য, খালি চিকিৎসা করাটা সার হুয়ে, লাভ বেশি হুয়ে নি। তবে আসন্তু তমাখু মুক্ত পরিবেশ সৃষ্টি করা আপন আউ আমি মিশি।
1: শেষ হল আমার স্বাস্থ্য আকাশবাণী কটক সময় সকাল 17:15 শুণন্তু ওড়িয়ার সংবাদ। আকাশবাণী সংবাদ পড়ুছন্তি চন্দন ঘোষ। মুখ্য সংবাদ, বিশ্বরে দেখাদেইতিবা আর্থিক সংকট সত্ত্বে দেশের আর্থিক অভিবৃদ্ধি হার 7.7% রহিবা এক সুদৃঢ় ভারতীয় অর্থব্যবস্থার প্রতিফলন কহিলে প্রধানমন্ত্রী। রুষর পঞ্চম পিঢ়ি স্টিলথ লড়ুয়া বিমান সুখই SU-57 ভারতক দেবা লাগি আগ্রহ প্রকাশ কলে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিন। নয়াদিল্লিরে আজি অনুষ্ঠিত হব ভারত নেপাল বৈদেশিক মন্ত্রীস্তরীয় বৈঠক। ভারতীয় শান্তিরক্ষক মেজর অভিলাষা বারাক্কু 2025 লাগি মিলিলা মিলিত জাতিসংঘর মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট পুরস্কার এবং প্রথম ভারতীয় ভাবে নরওয়ে চেস টাইটল হাসল করে ইতিহাস সৃষ্টি করলে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা। বিশ্বস্তরের দেখাদেইতিবা আর্থিক সংকট সত্ত্বে 2025-26 আর্থিক বর্ষ লাগি দেশের অভিবৃদ্ধি হার 7.7% রহিবা এক সুদৃঢ় ভারতীয় অর্থব্যবস্থার প্রতিফলন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতব্যক্ত করেছন্তি। গত সন্ধ্যায় দামনঠারে প্রায় 2,970 কোটি টঙ্কা ব্যয় অটকলর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পর লোকার্পণ করা অবসরের আয়োজিত এক জনসমাবেশক উদ্বোধন দিয়ে সে কহিছন্তি। শ্রী মোদী কহিছন্তি, বিশ্বর দ্রুততম অভিবৃদ্ধি হাসল করুথিবা অর্থব্যবস্থা মধ্যে ভারত সামিল হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ সহিত ভিত্তিভূমি বিকাশ এবং গরিব জনসাধারণক লাগি জনকল্যাণকারী যোজনার সফল কার্যকারিতা উপরে প্রাথমিকতা দিয়ে দেশ দ্রুতগতিরে অগ্রগতি করুছি বলে প্রধানমন্ত্রী দেশবাসীঙ্কু আশ্বাসনা দেইছন্তি। শ্রী মোদী কহিছন্তি, দামনঠারে যেউ প্রকল্পগুডিকর শুভারম্ভ হয়েছে এহাদ্বারা সংযোগীকরণ সুগম হেবা সহিত স্বাস্থ্য শিক্ষা সমেত বিভিন্ন প্রাথমিক ক্ষেত্রে জনসাধারণক এর সুফল মিলিপারিব। এতেসহিত অধিক নিযুক্তি সুযোগ সৃষ্টি হয়ে পারিবা সহ দামন এবং সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চলের বিকাশের এক নূতন পরিভাষা সৃষ্টি হব বলে প্রধানমন্ত্রী কহিছন্তি। পূর্বরু শ্রী মোদী গতকালি সুরত গস্ত করে সেঠারে 18,000 কোটির ঊর্ধ্ব টঙ্কা মূল্যর বিভিন্ন ভিত্তিভূমি প্রকল্পর শুভারম্ভ করেছিলেন। রুষর পঞ্চম পিঢ়ি স্টিলথ লড়ুয়া বিমান সুখই SU-57 ভারতক দেবা লাগি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিন আগ্রহ প্রকাশ করেছেন। এসহ ভারত ও রুষ মধ্যে রয়েছে এক সশক্ত রণনৈতিক ভাগ।

0: জিতিবার জৈবিক জিনিসকে খত তৈরি করছি, জিয়ার মল বি গুটে উর্বর সার। জিয়ার মল থি মাটকে দেখলে পাঁচ গুণ যবক্ষার যান, সাত গুণ পটাশ আর দুই গুণ ক্যালসিয়াম সাঙ্গে ম্যাগনেসিয়াম অধিক রহিতিছি। জিয়া মাটি থিবার সাহায্যকারী জীবাণুকে বড়াবার লাগি সাহায্য করছি। জিয়া খত মাটি দেলে মাটির উর্বরকে বড়াবার সাঙ্গে চাষতি রোগর প্রাদুর্ভাবকে বি কমে থিসি। জিয়া গোটে উভয়লিঙ্গি জীবায় হলে জিয়া তিন রু ছ মাস ভিতরে শহেটা অন্ডা দেই থিসন। জিয়ার অন্ডা দেখবারকে চিকন ধনিয়া বিহন ইন্দাটা দুই রু তিন সপ্তাহ পরে ইথু তিন রু সাতটা ছুয়া জন্ম নেই থিসন। পঁয়ষঠি নু সতুর দিন ভিতরে কুড়ে রু পঁচিশ গুণ যায় ইতার সংখ্যা বড়ে থিসি। হজারেটা জিয়ার সাধারণ ওজন গোটে কিলোগ্রাম হইতিসি। গোটে কিলোগ্রামর বড় জিয়া দিনক পাঁচ কিলোগ্রাম জৈবিক খত তৈরি থিসন। জিয়া খত করবার লাগি আফ্রিকার উন্নত কিসম মানে আমার দেশে চাষ করা যাচ্ছে। জিয়ার খত তৈরি করবার লাগি হলে গোটে উঁচা জায়গানে দুই মিটর লম এক মিটর উষার আর গোটে গভীর খাল কুড়া যায়সি। তলে পাঁচ সেন্টিমিটর বহলর ইটা পথর আর বাইলর গোটে স্তর তৈরা যায়সি। ই স্তরটা পান বাহারিবার লাগি সাহায্য করছি। ইতার উপরে গোটে হালকা মাইটর স্তর আর তারপরে গোটে সড়া গোবর খতর স্তর দিয়া যায়সি আর পান ঝিটি করি উদা করা যায়সি। ই স্তর থি এক বর্গ মিটর পিছা হজারেটা জিয়া ছড়া যায়সি। তার উপরে শুখলা পতর চাষতি লাগুথবার আবর্জনা আর নড়া স্তর স্তর করি ভরা যায়সি। ইতার পরে পান ঝিটি করি খালকে কদলি পতর থি ঘুড়ে দিয়া যায়সি। খতগদাকে বর্ষা আর খরাথু রক্ষা করবার লাগি তার উপরে নড়া নিহেলে প্লাস্টিকর ঘর করা যাবার দরকার। খত চারিয়াড়ে পান নি পশবার লাগি হুড়া রখবার কথা। মঝিরে মঝিরে খত উপরে পান ঝিটুন। খরা দিনে দিনক দুইথর পান ঝিটবার উচিত, যেমতাকি জলীয় অংশ শতকড়া চালিশ রু পচাশ ভাগ রহবা। পঁয়ষঠি রু সতুর দিন হেলা পরে ইটা কম্পোস্ট হয়ে যাইসি। জিয়া খত হয়ে সারলা পরে চালুণি থি চলে করি জিয়া বাহার করা যাই করি ফির ঘায় খত তৈরি করা যাই পারবা। জিয়া খত হেক্টর পিছা দুই দশমিক পাঁচ টন হিসাবে প্রয়োগ করা গলে উৎপাদনটা দুই গুণ বর্ষি। জিয়া খত জমিথি প্রয়োগ কলে জিয়ার সংখ্যা জমিথি ধীরে ধীরে করে বর্ষি। মাইরথি রাসায়নিক সার আর পোকমরা ওষু প্রয়োগ কলে জিয়া মানে বড়িনি পারন্ন। মৌসুম বর্ষা আরম্ভ হেলা সমিয়াতি জিয়া খত মাইরথি প্রয়োগ করবার উচিত।
1: প্রচার কল চাষর হাল এথিরে বিষয়বস্তু থিলা জিয়া খত প্রস্তুতি। কহিলে তেজরাজ ধরুয়া। আকাশবাণী বলাঙ্গীর প্রচার করুছু ভক্তি সঙ্গীত ধারাবাহিক গোস্বামী তুলসীদাস কৃত শ্রীরামচরিত মানসর তিনিশহ ছতম অধ্যায়।

পরবর্তী কথাচিত্র দিল তো পাগল হ্যায়। কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, গীত আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা উত্তম সিং।

কথাচিত্র নাম কণ্ঠশিল্পী পঙ্কজ উদাস এবং সাথী গীতরচনা আনন্দ বক্সি সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

কথাচিত্র এক তুঝে কে লিয়ে কণ্ঠশিল্পী দুয়ে হলে লতা মঙ্গেশকর ও এস বি বালসুব্রহ্মণ্যম গীত রচনা আনন্দ বক্সী।

কথাচিত্র লভ স্টোরি, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং অমিত কুমার, গীতরচনা আনন্দ বক্সী, সঙ্গীত নির্দেশনা আর ডি বর্মন।

এথর কথাচিত্র আসা কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, গীত রচনা আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।